0: ভদ্রমণ্ডলী আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং যার হাত ধরে সিটি অফ জয় এই কল্লোলনী তিলোত্তমা কলকাতা তথা পশ্চিমবঙ্গে যোগ কামস টু হোম যোগ বঙ্গে ফিরে এলো সেই মাননীয় নরেন্দ্র মোদীজিকে 11 কোটি পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে হৃদয় থেকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি। মহামহিম রাজ্যপাল মাননীয় আরএন রবিজি রয়েছেন, ভারত সরকারের মাননীয় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী প্রতাপ রাও যাদবজি রয়েছেন এবং সম্মানিত ব্যক্তিবর্গ, মিডিয়ার বন্ধুরা এবং যোগপ্রেমী জনগণ রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটু পরেই একটি সুবিশাল বৃহৎ ঐতিহাসিক কার্যক্রম হতে চলেছে। ইতিমধ্যে এই কার্যক্রমের আজকে যে আন্তর্জাতিক যোগা দিবস যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গে এতদিন এর সঙ্গে রাজ্য সরকার বা সরকারি উদ্যোগ যুক্ত ছিল না, কারণ আমাদের অজানা। আমি সে কথা বলতেও চাই না এই সুপ্রভাতে, কিন্তু আমরা মনে করি পশ্চিমবাংলার জনতা জনার্দন তারা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন যার ফলশ্রুতিতে এবারে বন্দে যোগ যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। ইতিমধ্যে প্রায় 257,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে। আমার বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াব না, শুধু একটা কথাই বলবো, 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন, যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বাড়াব না, ইতিহাস আমরা জানি, আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাব বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাব মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026-এ আন্তর্জাতিক যোগ দিবস ভারতমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী, ধন্যবাদ প্রধানমন্ত্রী, শত কোটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি।
1: That was the Honorable Chief Minister of West Bengal, Sri Shubhendu Adhikari, addressing the gathering on the occasion of the International Day of Yoga. And every yoga enthusiast, and we can see that the Honorable Minister for Municipal Affairs, Srimati Agnimitra Paul of the Government of West Bengal,

শ্রোতাবন্ধু কার্যক্রম শুনেছেন আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর আপনার টিউন করেছেন 102.6 এফএম কু শুনেছেন কতটি হিন্দি কথাচিত্রর গীত সিনে সঙ্গীত কার্যক্রমে মোহরা কথাচিত্রর পরবর্তী গীত।

0: নমস্কার শ্রোতা বন্ধু, অন্তর্জাতীয় যোগ দিবস পরিপ্রেক্ষী আজর এই বিশেষ কার্যক্রমক স্বাগত আপনার। শ্রোতা বন্ধু, আমি জানতি বিশ্বক একসূত্রে বান্ধবা, বিশ্বজনক স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দেওয়া, যোগর প্রচার প্রসার পাই বিশ্বগুরু ভারত প্রমুখ ভূমিকা গ্রহণ করেছে। যোগর উপকারিতা ও যোগ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে 2014 মসিহারু প্রতিবর্ষ জুন মাস 21 তারিখরে অন্তর্জাতীয় যোগ দিবস পালিত হয়ে আসুছে। এথর এহা দ্বাদশ বর্ষে পদার্পণ করেছি। চলিত বর্ষ এথিপাই থিম বা বিষয় রয়েছে যোগা ফর হেলদি এজিং অথবা স্বাস্থ্যকর বার্ধক্য পাই যোগ। এই পরিপ্রেক্ষীরে আজর কার্যক্রমে আলোচনার বিষয় রয়েছে স্বাস্থ্যকর বার্ধক্য পাই যোগ। তেবে এ বিষয়ে আলোচনা করিয়া পাই আমসহ অছন্তি জনাশুনা যোগ প্রশিক্ষক তথা প্রাকৃতিক চিকিৎসক খগেশ্বর ওঝা। স্যার নমস্কার।
1: নমস্কার,
0: আজর এই কার্যক্রমক আপনার স্বাগত করছু।
1: ধন্যবাদ
0: স্যার। আমি জানতি প্রতিবর্ষ জুন মাস 21 তারিখরে অন্তর্জাতীয় যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস পালিত হয়ে আসুছে। এই দিবস পালনর উদ্দেশ্য কণ? চলিত বর্ষ এথিপাই থিম বা বিষয় কণ রয়েছে, এই বিষয়ে টিকে অবগত করাইবে।
1: আমার 2014 মশিয়া সেপ্টেম্বর 27 তারিখে জাতিসংঘর অধিবেশনরে আমার ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদি সমগ্র পৃথিবী কু প্রস্তাব দিয়েছিলে যে যোগ দিবস পালন করিয়া পাই।
0: আজ্ঞা।
1: এবং সেই বর্ষ ডিসেম্বর 11 তারিখে জাতিসংঘর পরবর্তী অধিবেশনরে 193টি দেশর প্রতিনিধি মধ্যে 177 জনকর স্বীকারোক্তি পাই বিশ্ব যোগ দিবস ভাবে জুন 21 তারিখক নির্ধারণ করা গলা। এর প্রকৃত উদ্দেশ্য থিলা যোগ হেউছি ভারতর এক মহান সংস্কৃতি, প্রত্যেক ভারতীয়ঙ্কর জীবনশৈলী মধ্যে যোগ পরিদৃষ্ট হুয়ে।
0: আজ্ঞা স্যার।
1: এবং যোগ দ্বারা ভারতীয় মানকর যে চলনি চিন্তাধারা উন্নতি পরিলক্ষিত হুয়ে, যাহার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সমস্ত সুখর রহন্তু, শান্তির রহন্তু, সম্বর্ধনশীল হুয়ন্তু।
0: আজ্ঞা স্যার।
1: এই কথাটিকু সমগ্র বিশ্বরে প্রসারিত করিয়া পাই সারা বিশ্ব জানু এবং এহাকু গ্রহণ করু, এহাদ্বারা সমগ্র বিশ্বরে উন্নতি শান্তি প্রগতি এসব আসি পারিব, এহাকু লক্ষ্য রাখি আমার প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদি যোগ দিবস পালন করিয়া পাই এক প্রস্তাব প্রস্তাবনা করেছিলে। এবং তাহা যা হোক প্রভুঙ্ দয়ারু তাহা পারিত হল। আমার মূল লক্ষ্য হচ্ছে আমার ভারতের সংস্কৃতি হচ্ছে বসুদ্ধ হইবে কুটুম্বকম, সমগ্র বিশ্ব হচ্ছে কুটুম্ব পরি। এবং আমার আউ গোটি চরিত্র হচ্ছে আত্মবত সর্বভূত এসু যহ পশ্যতি স পণ্ডিত।
0: আজ্ঞা।
1: সে দৃষ্টিরু সমগ্র পৃথিবীরে যোগকু উপযোগ করি যোগর উপকারিতা সমস্ত পৃথিবীবাসী পাঁতু, এই লক্ষ্যরে যোগর সম্প্রসারণ পাই যোগর উপযোগ পাই সমস্ত জীবনশৈলীরে যোগটা এক দৈনন্দিন ব্যবহারিক ভাবে পরিদৃষ্ট হো, এই লক্ষ্যরে যোগ দিবস পালন করা যাচ্ছে।
0: তবে যোগ প্রকৃতরে আমার সমস্ত জীবনক নিরোগ রাখবার সহায়ক হয়ে থাকে বা
1: নিশ্চিন্ত
0: সুখ সমৃদ্ধি আড়ক আমাকে আগিয়ে নিয়ে থাকে।
1: আজ্ঞা।
0: তবে প্রত্যেক বর্ষ জুন 21 তারিখে বিশ্ব যোগ দিবস বা অন্তর্জাতীয় যোগ দিবস পালিত হয়ে আসুছি, চলিত বর্ষ এহা দ্বাদশ বর্ষে পদার্পণ করেছি। তবে এই দ্বাদশ বর্ষ পাই বিশ্ব যোগ দিবস থিম বা বিষয়বস্তু কণ রয়েছে?
1: আমার এ বর্ষর থিম রয়েছে যোগা ফর হেলদি এজিং, মানে যে বয়স্ক সে সুস্থ রয়েবে সেই লক্ষ্যরে যোগা ফর হেলদি এজিং করা হয়েছে।
0: তাহলে স্বাস্থ্যকর বার্ধক্য
1: যোগর একান্ত আবশ্যকতা এটা অনুভব করা যাচ্ছে।
0: তবে আপনার যেমন কহিলেন চলিত বর্ষ অন্তর্জাতীয় যোগ দিবস বিষয় রয়েছে যোগা ফর হেলদি এজিং বা স্বাস্থ্যকর বার্ধক্য যোগ, তবে কহিবে এপরি এক বিষয় চয়ন করা পছরে উদ্দেশ্য কণ রয়েছে?
1: এইপরি চয়ন করার উদ্দেশ্য হচ্ছে যে আমার যে বয়স্ক ব্যক্তি মানে সেমানে সুস্থ রহন্তু এবং তাঙ্ক ভিতরে যোগ মাধ্যমে এক সুস্থতা আনিবার এক জাগরণ সৃষ্টি হো। বিশেষ করে আমি দেখা যায় প্রকৃতরে যে এজেড যে বয়স্ক সে হচ্ছেন আমি অত্যন্ত প্রেসিয় মূল্যবান আসেট বা মূল্যবান সম্পত্তি, সে পাখর আমি অনেক ଅନୁଭୂତି ପାଉ, ଅଭିଜ୍ଞତା ପାଉ ଏବଂ ଆମ ଚଳଣୀ ଭବିଷ୍ୟତ ଚଳଣୀଟାକୁ ସେଇମାନେ ଆମକୁ ଆମର ସେମାନେ ପ୍ରକୃତ ଦ୍ରଷ୍ଟା, ଆମକୁ ସେମାନେ ଆଲୋକ ଦେଖାନ୍ତି ସେମାନେ। ତେଣୁ ପ୍ରତ୍ୟେକ ଘରେ ତାଙ୍କର ନିଜର ପିତାମାତାମାନେ ବୟସ୍କ ହୋଇଯାଇଥିଲେ ମଧ୍ୟ ତାଙ୍କର ପ୍ରଥମ ଗୁରୁ ଭାବରେ ତାଙ୍କ ବାଟ ମାନେ ଆମକୁ ବାଟ ଚାଲିବା ଶିଖାନ୍ତି। ତେଣୁ ସେମାନଙ୍କର ଯେତେ ସୁସ୍ଥ ରହିବେ ତାଙ୍କର ଲଞ୍ଜିଭିଟି ସେତେ ବଢ଼ିବ। ତେଣୁ ତାଙ୍କ ପାଖରୁ ଆମେ ଅନେକ ଆଶା କରିପାରିବା, ଆମ ଚଳଣୀ ସେମିତି ସୁବିଧା ହେବ, ଆମ ସମୃଦ୍ଧ ହୋଇପାରିବା, ତାଙ୍କୁ ଛାଡ଼ିକରି ଆମେ ସମୃଦ୍ଧ ହୋଇପାରିବାନି। ତେଣୁ ସେମାନେ ସୁସ୍ଥ ରହନ୍ତୁ, ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ସିନିୟର୍ସ, କେୟାର ଟୁ ସିନିୟର୍ସ। ତେଣୁ ଇଏ ହେଉଛି ଆମେ ସିନିୟର୍ସ ମାନେ କେୟାର ନେବାକୁ ହେଲେ ଇଏ ହେଉଛି ଗୋଟିଏ ଉତ୍ତମ ମାଧ୍ୟମ ଯୋଗ, ଯେଉଁଟାକି ଅତି ଅନାୟାସରେ ସୁସ୍ଥ ଜୀବନଯାପନ କରିପାରିବେ।
0: ତେବେ ସାର୍ ଏଇଠି କୁହନ୍ତୁ ଯେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ

শ্রোতা বন্ধু, এই ভজনটি সহিত শেষ হল আজির ভক্তিগীতর কার্যক্রম আরতি। আপন মানে কার্যক্রম শুণুচন্তি আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর। বর্তমান প্রসার করুছু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 431তম।

শ্রোতা বন্ধু, আপনার এবার শুনে প্রগতি সিটি কার্যক্রমে বিকশিত ভারত অভিযান সম্পর্কে এ সম্পর্কে আজ আমি অবগত করা রাউরকেলার জনে খুব জনাশুনা সমাজসেবী তথা সাংবাদিক শ্রী বিবেকানন্দ দাস।

শ্রোতা বন্ধু, এই ভজনটি সহিত শেষ হল আজির হিন্দি ভক্তিগীতর কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণী রাউরকেলা কেন্দ্র স্টুডিও ঘড়ি সময় বর্তমান সন্ধ্যা 6টা বাজি 20 মিনিট হওয়া যাচ্ছি। এবার শুণন্তু সংস্কৃতরে সম্বাদ রিলে করে প্রসার করুছু আকাশবাণী দিল্লি।

0: ও বিরসু ভাই,
1: হই দাদা, জুহার জুহার।
0: হই গা জুহার।
1: আরু চাষী ভাই বহন মানে আপন মানকে বি
0: জুহার। আর স্বাগত আমার কিষান বাণী কার্যক্রম মন।
1: হই আরু চাষী ভাই বহন মানে আমার এই কিষান বাণী কার্যক্রমটা কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকারঙ্ক তরফনু প্রসারণ করা যায়সি।
0: বিরসু,
1: হ্যাঁ দাদা,
0: দেখ গা গাঁ ঘর কথা কেনতা কেনতা চালুছে যে।
1: কেনতা আরু চালবা দাদা, গাঁ ঘর যেনতা চালবার কথা হেনতা ন চালিছে আউ কেঁ, সুরুখুরুথি চালিছে কহিলে চলবা আউ।
0: হই যাকে যেনতা পচরাবনি সবে হেই কথা হি কয়েছন, কেনতা অছ? হ্যাঁ ভাল আছে। সিধা সিধি কথা সরে দেশন নি কেঁ।
1: হই
0: হলে দেখব তাঁকর ভিতরর কথা কি তাঁকর মনর কথা দেখব বইলে কেতে জঞ্জাল থি থিসন, সবকর না কিছু না কিছু গোটে অসুবিধা থিসি হি থিসি।
1: হই ই জীবন আছে বইলে নিহাতি অসুবিধা তো রহবা হি রহবা দাদা।
0: হই বলে কথাটা যেটা সেইটা ন সবু কথা কি লোক মানে উশাস হসিকি হি উড়ে দেশন নি কেঁ।
1: হই তো ই যেন দেহ পাইন কথা যদি পড়বা,
0: হই
1: দেখব সবকর দেহে কিছু না কিছু বিমার অছে আর বাহারবা বি।
0: হই নিহাতি সে কথা উপরে বসব কি কহব বইলে কেতে কথা লম্বি যা নি কেঁ।
1: হই কি কহ আমার অঁটা দুখাউছে, কি কহ আমার গোড় দুখাউছে, কি কহ আমার সুগর হয়েগলা, কি কহ আমার বিপি কম হয়েগলা কি বেশি হয়েগলা, এই বাকি সব অসুবিধা মান রয়েছে।
0: নিহাতি বিরসু নিহাতি, আর লোক সেই হিসাবে না দুঃখে কষ্টে যেনতা সিন্তা হয়েকি চলুছেন বাকির কথা।
1: হই
0: দেখুছ লোক বাকি এনতা থিলে যে লোক মানে শহে বর্ষ উপরে বঞ্চুলে।
1: হই হই
0: হেটা বি পুরা ঠন ঠন চালুলে ভার বহুলে নি কেঁ।
1: হই
0: হলে আজকাল লোক মানে দেখব কিয়ে কুজা কুজি কিয়ে কা রকম সকম এনতা বেমার সেমার হয়েকি রহুছেন ন। আর যেন বচবার দিন কাল যেনটা অছে আমার হারাহারি যে 70-80 হেউতলা হেটা বি কমি কমা করে 60 পৌঁছি গলান, সেনে বি দেখব কেন কথা কেতবেলে কাঁ ঘটুছে 20-30 বর্ষর বি লোক মনকর আর জীবন এতকি রহবার নি।
1: হই তো ই যেন আধুনিক হয়ে গলা আমি এখানকা।
0: হই
1: সব জিনিসর যাবার আসবার লাগি গাড়ি ঘোড়া, খাইবার লাগি হলে সেই সার দিয়া খানা, আর কিছু যদি দেহ পায় নসিগলা বলে সে ট্যাবলেট উপরে ট্যাবলেট আমি খাই চালুছু।
0: হই তামি তামি কে বাগির নি।
1: হই হই তো আগেকা আমার অজা দাদা কথা ধরন, কিছু যদি অসুবিধা হয়েগলা বলে কেন ছালটাকে কি কেন চেয়ারটাকে বাটি বুটা কি পি দেউলে ঠিকঠাক হয়ে যাওয়া।
0: হই পুরা চাঙ্গা নি কে।
1: হই তার সঙ্গে কাম পুতা তো এটা করুলে দেহ পায় ঠিকঠাক রহুলা, হলে ইহাতে তো আমার যেন গোড় হাত চালবারটা সেটা বি কমি গলান, তার সঙ্গে রোগ প্রতিরোধ শক্তি এন্তান কমি যাইছে, তার লাগি বনে রকমের অসুবিধা মান হচ্ছে। তো সে যুগে যেনতা চালু লা সে যুগকে আমি কে আনি নেই পারু ভাই দাদা।
0: পারমা চাহমা হেলে যাইকি নি কে।
1: হই
0: দেখুছ আমার গাঁ ঘর লোক এখেন সে বাগির আর মেহনত নি না।
1: হই হই
0: চাষবাস করি কাজে কুড় হোছন, এখানে তো ইহাতে যেনতা এখন মিলুছে এক টঙ্কিয়া চাউল এটা বি ফ্রি হয়ে গলান,
1: হই
0: বরস বরস লোক খাউছন।
1: হই হই
0: বলে কাম বুতা করবা লাগে চিন্তা নিন, জায়গা জম মানকে মাইট মানকে বিকি সার দিলেন সিয়াড়ে।
1: হই তো
0: আর আগে যেনতা লোক মানে যেনতা চাষবাস করলে নিজের চাষ করলা খাদ্য খাউলে, বলে দেখ লোক মানে যদি তাঁকর যদি কিছু গোটে অসুবিধা হেলা কি তাঁকর কোর্ট কচেরি বলা কাম হেবা, বনের লোক ভি চালি চালি কিরি পৌঁছি যাওয়া আম সুন্দরগড়কে।
1: হই তো
0: বলে দেখ বলে সেতকি বলে লোক মানে কেতে স্ট্রং থিলে, আর সেতকি বলে তাঁকর খান পান কহিলা বলে ভাত তুন যেনটা হেবা চাউল দেল ধরিকিরি যাওতলে বাটে রাঁধি রাঁধিকিরি খাইকিরি যাওতলে সেমানে, হেটা ভি চালি।

0: দাদা, ই নানিয়াক কথা মানকে তো শুনল।
1: দেখো গা, যে হিসাবে আমার কথাটা বড়িতা নি, নিঃশ্বাস নেবার বি সময় নিছিল বাকি লাগুছিলা।
0: হই তো কানা করমা, আমার যে সূচনা মান রয়েছে
1: হই
0: সেটাকে জনাই দেমা কে?
1: নিহাতি নিহাতি। বইলে দেখো, ই পহিলা কি বজার হাটর কথা যেটা অছে নি কে,
0: হই
1: পরে এটা জানবার জরুরি আছে।
0: হই বেলে জনাই দেউ। বেলে বজার হাট ন আলু কিলো পিছা রয়েছিল 20 টাকা, পিঁয়াজ রয়েছিল 25 টাকা, অদা 80 টাকা নেই 100 টাকা, লেসুন 150 টাকা নেই 160 টাকা, বিলাতি রয়েছিল 40 টাকা নেই 50 টাকা, বাইগন 30 টাকা নেই 40 টাকা, ভেন্ডি রয়েছিল 20 টাকা নেই 25 টাকা, বরবটি 25 টাকা নেই 30 টাকা, লাউগুটাকে 15 টাকা নেই 20 টাকা, জহ্নি 30 টাকা নেই 40 টাকা, কাঁকের রয়েছিল 20 টাকা নেই 30 টাকা, কঞ্চা কদেল 40 টাকা নেই 50 টাকা, করলা রয়েছিল 30 টাকা নেই 40 টাকা, বন্ধাকোবি 20 টাকা নেই 30 টাকা, ফুলকোবি রয়েছিল 40 টাকা, মাখন 20 টাকা নেই 30 টাকা, সারু রয়েছিল 50 টাকা, গাজর আর বিট রয়েছিল 40 টাকা নেই 50 টাকা, পুটল 40 টাকা।

শ্রোতা বন্ধু, এই গীতটি সহ শেষ হল আজর সিনে সঙ্গীত কার্যক্রম। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর। পরবর্তী কার্যক্রম রিলে করছু আকাশবাণী কটক কেন্দ্রর। শুণবে সমাচার দর্পণ।

শ্রোতা বন্ধু আসন্তু শুনিবা আউ কেতোটি হিন্দি কথাচিত্র গীত। এবে শুনন্তু 1942 এ লভ স্টোরি কথাচিত্র গীতটি কণ্ঠদান করেছেন কুমার সানু এবং কবিতা কৃষ্ণমূর্তি।

শ্রোতাবন্ধু, এটি শেষ করছু আজির সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। সময় বর্তমান রাতে 8:45 হওয়া যাচ্ছি। এবে শুণতু সমাচার সন্ধ্যা এবং পরে পরে রাতে 9টায় রয়েছে ইংরেজি সংবাদ। রিলে করছু আকাশবাণী দিল্লি।

0: শ্রোতাবন্ধু, গীত এবং গজল কার্যক্রমে আজ শুণলে অনুরাধা পড়ুয়াল এবং পঙ্কজ দাস গাইতে কতগুটি গজল। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী রাউরকেলা কেন্দ্র স্টুডিও ঘড়ি সময় বর্তমান রাতে 10:30। এবে আসন্তু শুনিবা লোকগীতর কার্যক্রমে আজ পাল্লা পরিবেশন করেছেন চন্দ্রশেখর দাস এবং সাথী।
1: স্বামী কি।